ও যানবাহনর বিষাক্ত গ্যাস ও ধূয়া এই উত্তাপ বৃদ্ধির মুখ্য কারণ। জঙ্গলর বৃক্ষলতা কটা যাবার বায়ুমণ্ডলরে অম্লজানর পরিমাণ ক্ষয় হবার লাগিছি। বায়ুরে জলীয় বাষ্পর পরিমাণ ও বর্ষা কমি যাচ্ছি। জঙ্গল কটা যাই কলকারখানা বসুছি। নূয়া সহর বজার গড়া চালিছি। কোঠাবাড়ি নির্মাণ চালিছি। এই সমস্ত কারণ পৃথিবীর উত্তাপ বৃদ্ধি ও অংশুঘাত নিমন্তে দায়ী। আম শরীরর তাপমাত্রা মাত্র 37 ডিগ্রি সেলসিয়স থাকে। এই তাপমাত্রা বৃদ্ধি পাইলে আম মস্তিষ্ক তাকে নিয়ন্ত্রণ করে। শরীরর তাপমাত্রা বঢ়িলে শরীরর ঝাল বাহারি তাকে কমাই দিয়ে। যদি মস্তিষ্ক তাপ হ্রাস করিবারে বিফল হুয়ে তেবে মনুষ্য অংশুঘাতরে আক্রান্ত হইথায়। অংশুঘাত হেবার মুখ্য লক্ষণ হলা প্রবল ঝাল বোহিবা, মুন্ড বুলাইবা, বান্তি হেবা, অত্যধিক জ্বর হেবা, শ্বাসক্রিয়ারে অসুবিধা, হালিয়া লাগিবা ইত্যাদি। আবশ্যক চিকিৎসা অভাব মানুষকে মৃত্যু মুখরে মধ্যে পকাই থাকে। হেলে পিলামানে আমে মানে এই অংশুঘাতটু কিপরি দূরে রহিবা সে বিষয়ে কিছু কহুছি শুনো। প্রথমতঃ টান খরারে কঠিন পরিশ্রম করিবা নাহি, তাপরে খরাবেলে বাহারকু বাহারিবা নাহি, জরুরি কার্যরে বাহারকু যিবা বেলে মুন্ডরে ওদা গামুছা, ছত্তা, জোতা ও কলা চশমা ব্যবহার করিবা উচিত। ঘরু বাহারিবা আগরু যথেষ্ট পানি পিবা দরকার ও সাথিরে গোটিয়ে বোতল পানি নেবা দরকার। কলা ও গাঢ় রঙর পোশাক পরিবর্তে ধলা, হালুকা ও ঢিলা পোশাক পরিধান করিবা উচিত। হালিয়া লাগিলে ছাই জায়গা কিংবা ফ্যান তলে বস কিংবা অল্প সময় বিশ্রাম কর। নির্জলীকরণ বা ডিহাইড্রেশন অনুভূত হলে ওআরএস দ্রবণ, আখুরস, পইড় পানি, ঘোল দহি পিও এসব উপায়কু আমি মানি চলিলে নিশ্চয় অংশুঘাতরু রক্ষা পাইপারিবা। হ্যাঁ পিলা মানে আমি মানে তো জানি যে স্বাস্থ্য হি সম্পদ। আমি যদি সুস্থ রহিবা আম পরিবেশ সুস্থ রহিব। আমি সমস্তে নিজের স্বাস্থ্য প্রতি সচেতন রহিবা দরকার। সকালু উঠিবা, ব্যায়াম করিবা ও নিজের খাদ্য পানীয় প্রতি যদি আমি দৃষ্টি দেবা তাহলে সারা জীবন আমি সুস্থ রহিবা। পিলা মানে আজি আসনা ওয়াইল্ড এনিমলস নেম বা বন্য জন্তুঙ্কর নাম ইংরেজিরে কহি শিখিবা ও লেখি শিখিবা। ইএলই পিএচ এ এন টি এলিফ্যান্ট, এলআইওএন লায়ন, টিআইজিইআর টাইগর, বিইএআর বিয়ার, ডিইইআর ডিয়ার, ডব্লুওএলএফ উলফ, জেএসিকেএলই জ্যাকল, MONKEY মঙ্কি, FOX ফক্স, KANGARO কঙ্গারু, CHEETAH চিতা, GIRAFFE জিরাফ, ZEBRA জেব্রা, HYENA হায়না, GORILLA গরিলা। পিলামানে আজি আস বিসর্গ লগাই কতটি শব্দ গঠন করে শিখিবা ও লেখি শিখিবা। হ্যাঁ পিলামানে বিসর্গ লাগিলে উচ্চারণ হ হেব। যেমিতি নরে হর্ষইকার বিসর্গ, তালবেশরে ব ফলা আকার দন্তেশ নিঃশ্বাস, ও হরে ওকার বিসর্গ ওহো, আ হরে আকার বিসর্গ আহা, দরে হর্ষকার বিসর্গ।

0: বন্ডা এবং কোয়াংকো যাই। সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।
2: আকাশবাণী কটক সময় বর্তমান স্টুডিও ঘড়ি দিন 2:32। পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ।

শ্রোতাবন্ধু, এই ভজনটি সহিত শেষ হল আজির ভক্তিগীতর কার্যক্রম আরতি। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর বর্তমান প্রসার করুছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 417 অধ্যায়, প্রযোজনা সুহাস মহান্তি।

এ বড় খেদ মোর মনে, উগ্রসেনর অপমানে গুরুঙ্ক ভোগ আম্ভে খাই ধরণী মধ্যে দেহ বহি। আম্ভে সকলে উপানহ কুরু বহন্তি শির দেহ, কাহার বলে এহা সহি রুধির মাংস দেহ বহি। দেখ এ কুরু কুল মত সম্পদে হই অনায়ত, আজ করিবি প্রতিফল এমন্ত বলি তীক্ষ্মহল। তক্ষণে ঘেনি বাম হস্তে বোলন্তি রাম কোপচিত্তে, আজ মু এহাঙ্কু সংহারি সুখী করিবি বসুন্ধরী।

শ্রোতা বন্ধু, এই ভজনটি সহিত শেষ হল আজির হিন্দি ভক্তি গীতর কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর স্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা 6টা বাজি 20 মিনিট হওয়া যাচ্ছি। এবে আসন্তু শুণবা সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রসার করুছু আকাশবাণী দিল্লিরু।

0: শ্রোতা বন্ধু, এই গজলটি সহ শেষ হল আজির গীত এবং গজল কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুচান আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 10:30। এবে আসন্তু শুনিবা লোকগীতর কার্যক্রমে আজি পালা পরিবেশন করেছেন ঘনশ্যাম সা এবং সাথী। শুনিবা এই সূচনাটি পরে। উপভোক্তাঙ্ক পাখারে পৌঁছিবা পাই সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হেউচি আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করন্তু এই টেলিফোন নম্বর কো 8249809672। ফোন নম্বরটি আউথরে কহি রাখুছি 8249809672।
1: বিশ্ব সম্রাট ভগবান শ্রীমন্ত্রী শ্রী সত্যপীর নারায়ণ দেবঙ্ক প্রীতিয়।

জঙ্গল ভিতরে মন দুঃখরে বুলুছি তার ভক্তি ভাব দেখি দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণ বেশরে আসি পৌঁছি গলে কহিলে রে বাবু তোর বয়সর গোটিয়ে ব্রাহ্মণ পিলা যদি বরুণঙ্কু অর্পণ করা যায় বলি দিয়া যায় তাহলে তু বঞ্চি যাবু আর তোর বাপাঙ্কর রোগ মধ্য ছাড়ি যাব শুনি রোহিত আজ্ঞা ব্রাহ্মণ পুয় খোঁজিবা পাই বাহারি গলা যাউ যাউ জঙ্গল ভিতরে গোটিয়ে পল্লীরে পৌঁছিলা আজ্ঞা ব্রাহ্মণ ঘরে আশ্রয় নেলা।